আজ মঙ্গলবার, 12ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 2রা জুন 2026 খ্রিস্টাব্দ, 18ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:54 হয়ে 41 সেকেন্ডে হয়েছে। সূর্যাস্ত সন্ধ্যা 6:13 হয়ে 32 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলো।

কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 27 সেকেন্ড।

0: Uttar Pradesh government has constituted two separate high-level inquiry committees to investigate the collapse of the segmental span of the under-construction bridge over the Bethwa River in Hamirpur district. The committees under the district administration and the Uttar Pradesh Bridge Corporation have begun a comprehensive investigation into the incident, which took six lives. District Magistrate Hamirpur Abhishek Goyal said that the three-member inquiry committee constituted by the district administration, headed by the additional district magistrate Namami Gange, is conducting a detailed examination of all administrative, technical and procedural aspects related to the incident. The Central Bureau of Investigation has arrested the top executive of Reliance Communication Group, Amitabh Jhunjhunwala, in a bank fraud case. The agency said that he was the group managing director of Reliance Communications Group and was controlling the affairs of important functions like corporate finance, banking and utilization of funds. It is alleged that due to misutilization of loan funds, the banks suffered wrongful losses. The Enforcement Directorate has provisionally attached 14 immovable properties belonging to Gyan Sagar Educational and Charitable Trust worth around 1,600 crore rupees located at Ramnagar in Punjab under the provisions of the Prevention of Money Laundering Act. US President Donald Trump has said that Israel and Hezbollah have agreed to dial back fighting after he held talks with Israeli Prime Minister Benjamin Netanyahu and communicated with the Lebanon militant group through mediators. Trump announced the development in a social media post following his call with Netanyahu. US President said there will be no troops going to Beirut and any troops that are on their way have already been turned back. He said that Hezbollah had agreed that all shooting will stop, that Israel will not attack them and they will not attack Israel. In hockey, India registered a commanding 4-1 victory over Korea in their third Pool A match of the Men's Under-18 Asia Cup in Kakamigahara, Japan yesterday. With the win, India moved level on 6 points with Korea and Japan in Pool A. The top two teams for each pool will advance to the semi-finals. India will take on Chinese Taipei in their final pool match tomorrow. In Uttarakhand, UNESCO World Heritage Site Valley of Flowers, located in Chamoli district, has been open to tourists. Forest Department has appealed to visitors to cooperate in the conservation of the valley's rich biodiversity and rare plant species. And that is the end of this news bulletin.
1: Akashvani, Kolkata. অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আজ সারাদিনে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন বলবেন ডক্টর সুদেশনা পাঁজা। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা তাপপ্রবাহ ও হিট স্ট্রোক বলবেন ডক্টর রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পিয়ালী ঘোষ চক্রবর্তী। 8:00 জানা অজানা কথিকা পরিবেশের পাঁচ কথা বলবেন মোহিত রায়, শুনবেন প্রথম পর্ব। 8:05 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সোমা দত্তের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন স্বরদ শিল্পী রাজরূপা চৌধুরী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, নদিয়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। 9:30 আকাশবাণী পডকাস্ট। 10:00 গানের ফেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় দেবাদৃতা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী। 12:00 রজনীকান্তের গান পরিবেশনায় সুরশিখা। 12:15 দোতারা শিল্পী নবনীল সরকার। 12:30 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার বিজ্ঞপ্তি। এরপর শুনবেন রেডিও রিপোর্ট ফল উৎসব বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 11:00 নির্বাচিত নজরুল গীতি। 1:45 মাননীয়েশু উপস্থাপনায় মৌলী দাশগুপ্ত। 2:30 সাঁওতালি অনুষ্ঠান পরিবেশনায় লাভা মুর্মু ও সহশিল্পীবৃন্দ। এরপর একজন আদিবাসী গৃহবধূ যিনি পুরুলিয়ায় একটি অবৈতনিক স্কুল শুরু করেছেন, এই বিষয়ে মালতী মুর্মুর সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা হয়েছে। 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, ফুটবল কোচ মুরারি সুরের সাক্ষাৎকার স্টুডিও।

বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মিহির দাস। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর জন্য ইংরাজি পাঠদানে যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষিকা মিষ্টুনী দত্ত, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় বাহামাই কৌশল্যা হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান গোমস্তা প্রসাদ সরেন, আমি তাকে যেমন দেখেছি, শুনবেন প্রথম পর্ব। অংশগ্রহণে কালেন্দ্রনাথ মান্ডি, অনল হেমব্রম ও সুতালাল সোরেন। পরে লোকগীতি শিল্পী লক্ষ্মীরাম মুর্মু। 6:38 কৃষি কথার আসর, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এ বিষয়ে সুভাষচন্দ্র হাঁসদার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জা গান, পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন শিবরাম দে। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী চড়ুই জীবন, রচনা রবিশঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির বিকাশ বিষয়ে আলোচনা, শুনবেন প্রথম পর্ব। অংশগ্রহণে ডক্টর দেবাশিস মিথিয়া, প্রফেসর শ্রীমন্তী বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী রাজরূপা চৌধুরী। 9:30 শ্রবণী কথিকা, পরিবেশের মানুষ মানুষের পরিবেশ, বাংলা সাহিত্যে প্রকৃতি পরিবেশে ও মানুষের সহাবস্থান, আলোচনায় বিশ্বজিৎ রায় ও সুমিত বসু। 10:30 নজরুল গীতি শিল্পী পল্লব ঘোষ। 10:45 আধুনিক গান শিল্পী পিয়ালি ঘোষ চক্রবর্তী। 11:00 দোতারা বাজিয়ে শোনাবেন নবনীল সরকার। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভঙ্কর মৃধা। 11:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী সুমতি মুটৎকর। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌরভ চট্টোপাধ্যায়। 6:35 রামচরিত মানস, শুনবেন 129তম পর্ব। 6:45 ভজন শিল্পী পল্লব ঘোষ। 7:10 জীবনী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁকি মুখোপাধ্যায়। 8:30 রজনীকান্তের গান, পরিবেশনে সুরো শিখা। 8:50 দোতারা শিল্পী নবনীল সরকার। 9:10 রাজধারা। 10:10 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভঙ্কর মৃধা। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শিল্পী পিয়ালি ঘোষ চক্রবর্তী। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। সন্ধ্যা 6:10 হিন্দি কথিকা। 6:30 গুলগুলশান। 7:10 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙে গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 8:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল শিল্পী সুমতি মুটৎকর। রাগ প্রথমে কোমল আশাবরী ও পরে রাগ দেশী।

প্রথমে কোমল আশাবারী ও পরে দেশি রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন সুমতি মোটাতকার। সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৌরভ চট্টোপাধ্যায়।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন সৌরভ চট্টোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন শুনবেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন 129তম পর্ব।

শুনলেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনলেন 129তম পর্ব। এখন শুনবেন ভজন, শিল্পী পল্লব ঘোষ।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, তাই না? হ্যাঁ, জানি গরম বড্ডই পড়েছে গো, একটু কষ্টই হচ্ছে এই গরমে আমাদের। তবে গ্রীষ্মের এই সকালবেলাটাই তো একটু স্বস্তির অনুভূতি এনে দেয় আমাদের কাছে। তারপর সারাদিন তো প্রচণ্ড তাপপ্রবাহ, আর রাত্রিবেলা এই ভ্যাপসানি গরম। তো এই সব কিছুর মধ্যে গ্রীষ্মের এই সকালবেলাটাই কিন্তু আমাদের কাছে একমাত্র স্বস্তির, তাই না? আমরা সকলেই দেরি করে ঘুমাতে যাই এবং সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের একদমই গড়িমসি। তো এই গড়িমসি না করে গ্রীষ্মকালে কিন্তু সকাল সকাল আমাদের ঘুমটা ভেঙেই যায় বন্ধু। তো গড়িমসি না করে গ্রীষ্মের সকালে ঘুম যদি ভেঙে যায়, তাহলে জানলার পর্দাটা সরিয়ে ফেলো, চোখ রেখো বাইরের দিকে। তাহলে কি পাবে? তাহলে দেখতে পাবে শান্ত পৃথিবী, আর ওই জানলা দিয়ে আসবে একটা সুন্দর মিষ্টি, মানে এতটা সুন্দর মিষ্টি হাওয়া, যে হাওয়া তোমার চোখ মন প্রাণ সব কিছু জুড়িয়ে দেবে। তাহলে ঠান্ডা বাতাস আর শব্দহীন শুনশান পৃথিবী দেখার জন্য তোমাকে কিন্তু ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হবে, আর ঘুম থেকে উঠেই চোখ রাখতে হবে খোলা জানালায়। আর এই যে আমি তোমাদের বলছি যে ঘুম থেকে ওঠার বিষয়টা, তো মা ডেকে দেবে এটা তো হয়েই থাকে, কিন্তু তার আগে আমরা কিন্তু ঘুম থেকে এখন প্রত্যেকেই উঠি অ্যালার্ম শুনে, মোবাইল ফোনে হোক কিংবা কোনো ঘড়িতে। এখন আর

ওরে খুব একটা মানে অ্যালার্ম ক্লকের খুব একটা ব্যবহার হয় না এখন, সকলেই আমরা আমাদের ফোনের মধ্যে অ্যালার্ম দিই এবং সেই অ্যালার্মের শব্দেই আমাদের ঘুম ভাঙে। এবং ঘুম ভাঙার পর থেকে ওই অ্যালার্ম অফ করতে গিয়ে আমরা সেই যে মোবাইলের স্ক্রিনে চোখ রাখি, তারপর কিন্তু আর খোলা জানলার দিকে চোখ রাখার সময়টা পেয়ে উঠি না, বা হয়তো নিজেদেরই সময় দিই না, ব্যস্ত হয়ে পড়ি নিজেদের মুঠো ফোনে, চেক করতে থাকি যে কি ইমেল এলো, বা যে কনভারসেশন দিয়ে আমার রাতটা শেষ হয়েছিল সেখানে হোয়াটসঅ্যাপে নতুন করে কে কি লিখলো, এই সব কিছু দেখতেই থাকি। আর এই সব কিছু দেখতে গিয়ে আমার চারিপাশে যে মানুষগুলো রয়েছে বা আমার চারিপাশে সকালের যে প্রকৃতির সৌন্দর্য রয়েছে সেটা আর দেখা হয় না, কোথাও না কোথাও গিয়ে সেটা অদেখাই হয়ে যায়, কি তাই তো? আর আজকের এই সুন্দর সকালবেলায় এই সব নিয়ে আমরা কথা বলবো যে আমরা কেন মুঠোফোনের মধ্যে বা অনলাইনের এই যে অনলাইন থাকার একটা প্রবণতা, এটার মধ্যে আমরা কেন এত বেশি ভেসে যাই বন্ধু, যে আমাদের কাছের মানুষগুলো, আমাদের পাশে যারা রয়েছে, মায়ের যে স্পর্শে আমরা ঘুম থেকে উঠতাম, সেই সব কিছুকে একদিকে দূরে সরিয়ে রেখে আমরা কেন অনলাইনের ভিড়ে এতটা হারিয়ে যাচ্ছি? আর এই হারিয়ে যাওয়াটা কি আদৌ আমাদের সকলের জন্য খুব একটা সুখকর, নাকি ধীরে ধীরে আমরা এই অনলাইন বন্ধুত্বের মধ্যে থাকতে গিয়ে কোথাও না কোথাও নিজেদেরকে একেবারে একা করে ফেলছি? এই সব কিছু নিয়ে আজকের আড্ডায় আমি তোমার যুববাণীর বন্ধু তোমাদের সঙ্গে থাকব। কিন্তু তার আগে এই সুন্দর সকালবেলা, এই মিষ্টি রোদে ঘেরা সকালবেলায়, এরপর তো রোদটা আর মিষ্টি লাগবে না, তো চলো এই সুন্দর সকালবেলাটাকে আরও একটু সুন্দর করা যাক শিল্পী পাপনের কণ্ঠে। তোমাদের জন্য এই গানটা রইল, গানটা শুনে আবারও ফিরে আসবো আমাদের আজকের আড্ডায়। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

সত্যি মন আর কোথাও নেই, সকাল সকাল ঘুম থেকে যখন উঠে পড়েছি তখন মন তো আড্ডাতেই থাকবে। আর আমি তোমাদেরকে যেমনটা বললাম যে সকাল সকাল যদি ঘুম থেকে উঠে পড়ো তাহলে কিন্তু তোমার জন্য রোদ্দুর আমি সরিয়ে দিতে পারি। শিল্পী পাপনও মানে গানে গানে সেই কথাই বলল যে তোমার জন্য আমরা পর্দা ফেলেই দিতে পারি যদি সকালবেলা উঠে তোমার সকালটা শুরু করো আমাদের সঙ্গে, মানে তোমার যুববাণীর বন্ধুদের সঙ্গে। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আমরা কিন্তু সকলেই ব্যস্ত হয়ে যাই অনলাইনে, বিভিন্ন চ্যাটের মাধ্যমে, যেসব বন্ধুদের সঙ্গে রাত্রিবেলা শেষ কথা বলেছি কিংবা যার সাথে বলিনি তাদেরকেও আমরা গুড মর্নিং লিখতে থাকি, নানান রকমের ছবি মেসেজ এইসব বিনিময় করতে থাকি। কিন্তু একটু ভেবে বলো তো, ঘুম থেকে উঠে শেষ কবে তুমি নিজের বাড়ির লোকদেরকে গুড মর্নিং বলেছো? হ্যাঁ, যদি আজকেই বলে থাকো তাহলে তো খুবই ভালো, কিন্তু যারা বলোনি, এখনও শুয়ে শুয়ে আমার অনুষ্ঠান শুনছো, তারা কিন্তু চটপট একবার নিজের কাছের মানুষদের, নিজের যাদের সঙ্গে তুমি ছোটবেলা থেকে বেড়ে উঠেছো তাদেরকে গিয়ে গুড মর্নিংটা বলেই দাও। হ্যাঁ, অবাক তারা একটু হবেন বটে যে কি হলো আজ হঠাৎ কেন সকাল সকাল গুড মর্নিং বলছে, এভাবে তারা অবাক একটু হবেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তারা কিন্তু আনন্দটাই পাবে, বুঝলে বন্ধু? মনের মধ্যে তাদের কোথাও না কোথাও একটু খুশির ঝলকই দেখা দেবে। তো আমাদের আড্ডা, আমাদের গল্প, এটা তো চলতেই থাকবে। তবে তার আগে আজকের দিনটা আরও কী কী কারণে বিখ্যাত, মানে আজকের দিনে আর কী কী ঘটনা ঘটেছে, আজকের দিনটা কী কীভাবে ঘটনা বহুল, রোজকারের মতন তোমাদেরকে সেই খবরটা একবার জানিয়ে দিই।

1786 সালের আজকের দিনে রাশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। 1806 সালের আজকের দিনে ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়। 1889 সালের আজকের দিনে লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইঞ্জেকশন প্রদান প্রদর্শন করা হয়। 1896 সালের আজকের দিনে বিশ্বের প্রথম বেতার যন্ত্রের নিবন্ধ করেন মার্কোনি। 1908 সালের আজকের দিনে কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণের মামলায় শ্রী অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করা হয়। 2014 সালের আজকের দিনে ভারতে অন্ধ্রপ্রদেশ দেশটি 10টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠন করেছিল।

1926 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত বাঙালি শ্রমিক নেতা তারকেশ্বর চক্রবর্তী। 1956 সালের আজকের দিনে অর্থাৎ 2 জুন জন্মগ্রহণ করেছিলেন ভারতের তামিল চলচ্চিত্র শিল্পের একজন খ্যাতনামা পরিচালক মণিরত্নম। তিনি 1996 সালে তার যে ছবি তা মুক্তিপ্রাপ্ত হয় এবং তার নাম ছিল মৌনরাগম। এই চলচ্চিত্রের মাধ্যমেই তার কর্মজীবনের সাফল্য আসে। তিনি রোজা, বোম্বে এবং দিলসে চলচ্চিত্রের জন্য বিশেষভাবে স্মরণীয়। মণিরত্নম বহু জাতীয় ও ভারতীয় বিভিন্ন ফিল্মের জন্য পুরস্কার অর্জন করেছিলেন। তিনি 6টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। তার মাদ্রাজ টকিজ নামে একটি চলচ্চিত্র প্রযোজনা রয়েছে।

1981 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক আকবর হোসেন। ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শক রাজ কাপুর 1924 সালের আজকের দিনে প্রয়াত হন। বিখ্যাত বাঙালি মহিলা পদার্থবিদ বিভা চৌধুরী আজকের দিনে 1991 সালের আজকের দিনে তিনিও মৃত্যুবরণ করেন। কিংবদন্তি বাচিক শিল্পী এবং আকাশবাণীর প্রখ্যাত সংবাদ পাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, যিনি 1934 সালের শান্তিপুরে জন্মগ্রহণ করেছিলেন, 2011 সালের আজকের দিনে তিনি প্রয়াত হন।

ভারতীয় লেখিকা এবং অভিনেত্রী বিজয় রায়। বিজয়া রায় ছিলেন বিশ্ব রেণু চলচ্চিত্র সত্যজিৎ রায়ের স্ত্রী এবং পরিচালক সন্দীপ রায়ের মা। তিনিও আজকের দিনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভারতের প্রখ্যাত বাদক এবং সুরকার ভজন সেনাপতি আজকের দিনে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তার অসামান্যতা এবং যুগান্তরকারী অবদানের জন্য তিনি সারা ভারতে আজও বিখ্যাত। তিনি পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

বন্ধুদেরকে আজকের দিনের মানে আজকের দিনে কি কি ঘটেছিল তা শুনিয়ে আবারও আজকের আড্ডায় ফিরিয়ে আনলাম। তবে এতক্ষণ বন্ধুকে অনেক কিছু শুনিয়েছি, অনেক তথ্য দিয়েছি, এবার বন্ধুর জন্য একখানা যদি গান না থাকে তবে তো বন্ধু রেগেই যাবে। তাহলে আমাদের আজকের গল্পের বিষয়ে যাওয়ার আগে বন্ধুদের জন্য একটা গান থাকুক। তবে আজকের বিষয়টা যেহেতু অনলাইনের ভিড়ে আমরা কিভাবে আমাদের

বেসলাইন সম্পর্কগুলোকে হারিয়ে ফেলছি, কিভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে গিয়ে বা নিজেদের একটা অন্য জগৎ তৈরি করতে গিয়ে আমাদের যে চেনা গণ্ডি, যে চেনা জগৎ, সেটার বাইরে আমরা চলে যাচ্ছি, সেই নিয়ে আমরা আরও কথা বলবো। কিন্তু যখন আমাদের চেনা জানা দিনের কথা বলতে হয়, তখনই কিসের কথা মনে পড়ে যায়? ছোটোবেলার কথা। আর ছোটোবেলার কথা মনে পড়লেই প্রচণ্ড রোদ্দুরেও কিন্তু আমাদের বৃষ্টির দিনগুলোর কথা মনে যায়, যেখানে কিংবা শীতকালে যেখানে আমরা খোলা আকাশে ঘুড়ি ওড়াচ্ছি, বৃষ্টির দিনে বন্ধুদের সঙ্গে প্রচণ্ড ভিজছি, মাঠে খেলাধুলা করছি, কিংবা আমাদের ভাবনা চিন্তাগুলো হচ্ছে ঠিক মেঘপিয়নের মতন বা মেঘের মতন, যেখানে নানারকম ভাবনা চিন্তা মনের মধ্যে ভাসছে এবং তা আমরা উড়িয়ে দিচ্ছি খোলা আকাশে। তাহলে চলো আমাদের আড্ডায় ফিরে আসবো, আবারও আমরা কথা বলবো কীভাবে এই অনলাইন জগতে থাকতে থাকতে আমাদের নিজেদের যে অফলাইন জগৎটা, নিজেদের যে কাছের মানুষদের নিয়ে যে জগৎটা, সেখানে ভাটা পড়ছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে শিল্পী দেবায়ন ব্যানার্জির কণ্ঠে তোমাদের জন্য রইল মেঘপিয়ন গানটা। ফিরে আসছি গানের ওপারে।

গান শুনিয়ে আবারও তোমাদেরকে ফিরিয়ে আনলাম আমাদের আজকের এই আড্ডায়। আমাদের আজকের আড্ডা তো চলতেই থাকবে, কারণ আড্ডা তো এই সবে শুরু হয়েছে, তাই না বন্ধু? সবে সবে তার ঘুম চোখ একটু কাটিয়ে গান টান শুনে, আজকের দিনের ইতিহাস শুনে, আজকের দিনে কী কী ঘটনা শুনেছিল ঘটেছিল এই সমস্ত কিছু শুনে এবার বোধ হয় একটু জেগে উঠে বসলে, তাই তো? তো চায়ের কাপ কি রেডি হয়ে গিয়েছে? চায়ের কাপ কি সামনে চলে এসছে? তাহলে ধোয়া ওঠা চায়ে চুমুক দিতে দিতে আজকের আড্ডাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাওয়া যাক, তাই না? তো যে কথায় আমরা, মানে যেখানে আমরা ছিলাম, যে আমরা যে যুগে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমাদের জগৎটা বেশ অনেকটাই ছোট হয়ে গিয়েছে, তাই না? এখন তো মোবাইলের একটা সোয়াইপে, মানে মোবাইলের একটা ক্লিকের মধ্যে আমরা কিন্তু আমাদের যা কিছু জানবার তার সবটাই প্রায় জেনে ফেলছি। বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে যেখানে ইন্টারনেট রয়েছে, তো সেটাকে ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজেই জেনে ফেলছি আমাদের যাবতীয় যা কিছু দেখার, যাবতীয় যা কিছু যত দূর পর্যন্ত জানা যায় সে সব কিছু আমরা কিন্তু একটা সিঙ্গেল ক্লিক বা ডবল ক্লিকের মাধ্যমেই জেনে ফেলছি। কিন্তু এর ফলে যেটা হচ্ছে তা হলো আমাদের, মানে আমরা আমাদের জীবনের বিভিন্ন ছবি বা তার বিভিন্ন যে ঘটনাগুলো একটা সোয়াইপের মধ্যে দিয়ে আমরা তো বিভিন্ন মানুষকে দেখতে থাকছি, তার জীবনে কি ঘটছে না ঘটছে আমরা সমস্ত ইনফরমেশনই সোশ্যাল মিডিয়ায় দিতে থাকি। তো আমরা যখন তাকে দেখছি তখন কি করছি না, তার যে ব্যক্তিগত জীবনের যে ছবি দেখছি সেটা দেখে আমরা একটা বুড়ো আঙুল দিচ্ছি কিংবা লাভ রিয়্যাক্ট দেখছি। তো এই এই একটা রিয়্যাক্টের মধ্যেই কিন্তু আমরা থেমে যাচ্ছি, মানে আবার কখনো কখনো তো এমনও হয় যে আমরা ওই বুড়ো আঙুলটা আমাদের অভ্যাস হয়ে গেছে, ফোনের মধ্যে টাচ করি উপরে নিচে করতে থাকা, যেটাকে ডেড স্ক্রলিং বলা হয়। আমরা কিছু দেখছিও না, কোনো ইনফরমেশান গ্যাদারও করছি না, অথচ আমাদের হাত সমানে চলে যাচ্ছে এবং আমাদের চোখ সবসময় মোবাইলের স্ক্রিনের মধ্যে থেকে যাচ্ছে। তো এই যে এই ডেড স্ক্রলিং, তো এর ফলে কি হচ্ছে, আমরা অপরের সঙ্গে, মানে একে অপরের সঙ্গে যদি কথা বলতাম, মানে তার সঙ্গে দেখা হলে কী রে কেমন আছিস কী চলছে এইটুকু যে জানতাম, এখন তো আমরা সকলেই সবার নিজের জীবনের বিভিন্ন কথা, কোথাও বেড়াতে গেছি ধরো ছবি আপলোড করে দিচ্ছি, কোথাও খেতে গেছি কী খেয়েছি তার ছবি আপলোড করে দিচ্ছি। তো যখন অনেক দিন পর আমার কোনো বন্ধুর সঙ্গে আমার দেখা হলো, সে কিন্তু আমাকে আর জিজ্ঞাসাই করছে না যে কিরে কেমন আছিস, কোথায় গিয়েছিলিস, এখন কি খবর। সে কিন্তু জেনেই রয়েছে যে আমার জীবনে এখন পরপর কি ঘটছে সেগুলো কিন্তু সে জানে, মানে আমার পার্সোনাল বিভিন্ন তথ্য সে কিন্তু জানে, এবং তার জন্য দায়ী কিন্তু আমি, কারণ আমি সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় আমার ভালো লাগার মুহূর্তগুলোকে ছেড়েছি হয়তো, এবং তার যে প্রতিফলন সেটা দেখে আমার বন্ধু কিন্তু জেনেই গিয়েছে যে আমি ভালোই আছি। তাই আগে দেখা হলে যেটুকু কথা বলা হতো, যেটুকু সৌহার্দ্য বিনিময় করা হতো যে কেমন আছিস কোথায় গিয়েছিস, এই যে ডাইরেক্ট কন্ট্যাক্ট মানুষের সঙ্গে মানুষের, এটাও কিন্তু কোথাও গিয়ে কমে যাচ্ছে, কারণ আমরা সবটুকুই তো সকলের জেনে ফেলছি সোশ্যাল মিডিয়াতে। আর এর ফলে কি হচ্ছে বলো তো, ওই তোমার প্রিয় মানুষটার যে গলার স্বরটা তুমি শুনতে খুব ভালোবাসতে, কিংবা তোমার কিছু হলে সে তোমার কাছে এসে বলতো কিরে কী আছিস সব ঠিক আছে, তো এইগুলো কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে। আরও একটা বড় ব্যাপার কি বলতো, আমাদের কোনো তথ্যের প্রয়োজন হলো বা কোনো বন্ধুকে কিছু দরকার হলো, আমরা কিন্তু এখন ফোন করতেও ভুলে যাচ্ছি, তাই না? আমরা কিন্তু এখন তার বদলে কি করছি না, একটা মেসেজ করে দিচ্ছি, যেটা যে মেসেজটা ভাবছি যে বন্ধু দেখবে এবং তারপর উত্তর দেবে। তো এই যে মেসেজ করছি এর ফলে কি হচ্ছে, এখানেও কিন্তু তাই, কারুর সাথে যদি আমি ফোনে কথা বলি তাহলে তার যে কথা বলার ভঙ্গিমা সেটা দেখে আমি তো বুঝতেই পারবো তার মন কেমন আছে, সে কোথাও কোনো সমস্যায় রয়েছে কিনা। কিন্তু তার যে চ্যাটিং, মানে চ্যাটিংয়ে তো আমরা সবাই টাইপ করে দিই, তো লিখে দিই, তো সেই অনলাইন কনভারসেশন বা চ্যাটিংয়ে গিয়ে আমরা কিন্তু তার ইমোশনটাকে বুঝতে পারছি না, মানে একটা ইমোশনলেস কানেকশন তৈরি হচ্ছে। এবং কোনো কোনো শব্দের, মানে ধরো হ্যাঁ দেখছি, এটা এই এই শব্দটা একটা বন্ধু তোমাকে বললে তুমি তার ওই বলা, মানে তার ওই কথা বলা থেকে যেভাবে সে ব্যাপারটাকে নিতে, ওখানে টাইপ

দেখছি থেকে তুমি কিন্তু সেটাকে ভাবতেই পারবে না, যে বন্ধু কি হিসেবে তোমাকে বলল, সে সত্যি সত্যি দেখছে যাবে কিনা বা এটা নিয়ে কিছু ভাবছে কিনা। এই যে কমাদারি ফুলস্টপগুলো, মানে ইমোশন দিয়ে আমরা যে কমাদারি ফুলস্টপগুলো দিই, সেগুলো কিন্তু অনলাইন কনভারসেশনে একেবারেই থাকে না। এবং আমাদের অনুভূতি তো প্রচণ্ড সূক্ষ্ম হয়ে থাকে, তো আমরা সবার কাছে সমানভাবে এটা তুলে ধরতে পারি না। হ্যাঁ, একেবারেই তাই, সবার কাছে আমরা আমাদের ইমোশনটাকে তুলে ধরতে পারি না, যারা এবং সবাই যে এটাকে সমানভাবে নেবে, সমানভাবে কদর করবে তাও কিন্তু নয়। তো ধরো আমি কোনো একটা অসুবিধায় পড়েছি, তো সেই অসুবিধায় পড়লে আমরা আগে কী করতাম, আমাদের আশেপাশে যে সমস্ত মানুষরা রয়েছে, পরিবার পরিজন রয়েছে, আমরা তাদের কাছে গিয়ে সেই কথাটা বলতাম যে এরকম একটা বিষয় হয়েছে, এখন কি করা যায় বা কিভাবে এটা থেকে বেরোনো যায়। এখন আমরা কি করছি যে আমি অমুক জায়গায় যাব, এখানে কি আছে না আছে, কি কি দেখা যায়, কি কি করা যায়, এরকম একটা কিছু আমার ইনফরমেশান দরকার, আমি সোজাসুজি সেটা অনলাইনে কোনো পোস্টের মাধ্যমে শেয়ার করে দিচ্ছি, হাজার হাজার মানুষ দেখছেন। এবং সেখান থেকে আমি যে সঠিক ভাবে কি করতে হবে না করতে হবে সেটা সেই তথ্য পাই না, তা কিন্তু নয়, অনেকেই সহায়তা করেন। কিন্তু অনেকে এমন রয়েছেন তারা কিন্তু মানে এই কথার আসল গুরুত্বটাকে না বুঝে বিভিন্নভাবে আমাদেরকে জাজ করতে থাকেন। শুধুমাত্র এই ক্ষেত্রেই নয়, ধরো কোনো একটা ইমোশনাল পোস্ট করেছো কিংবা কোনো কিছু নিয়ে তুমি প্রচণ্ডভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছো, সেটা নিয়ে কিছু লেখালেখি করেছো, সেখানেও কি হচ্ছে না, কাছের মানুষগুলোকে যদি তুমি গিয়ে সামনাসামনি বিষয়টা বলতে তাহলে তারা তোমার অনুভূতিটাকে পড়তে পারতেন। তো পড়ে যেভাবে তোমাকে তারা ট্রিট করতেন, যেভাবে তোমাকে বোঝাতেন, বলতেন বা অন্য কোনো পথের সন্ধান দিতেন, অনলাইনে কিন্তু বন্ধু তা হয় না সব সময়। কারণ এই যে আবেগ, ওই যে বললাম মানে কথা বলার যে আবেগই তো হচ্ছে কথার দাড়ি কমা ফুল স্টপ জিজ্ঞাসা, সবটাই বলতে পারো। তো যখন আমরা ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকছি না, যখন অনলাইন সম্পর্কের মধ্যে এত বেশি জড়িয়ে পড়ছি, তখন কিন্তু আমাদের এই আবেগটা একেবারে হারিয়ে যাচ্ছে। আর আবেগহীন শব্দ কিন্তু আমাদের করে দিচ্ছে একটা প্রাণহীন মানুষের মতন, অনেকটা রোবটের মতন, তাই না? আর তাই তো সম্পর্কগুলো এত মেকি হয়ে যাচ্ছে, সব কিছুই থেমে যাচ্ছে একটা হাই হ্যালো গুড মর্নিং এই সবের মধ্যে। কোথাও না কোথাও গিয়ে কি হয়েছে, কেন হয়েছে রে, কিসের এত ভয়, কিসের এত দুঃখ, এই বলার মানুষগুলো জীবন থেকে ক্রমশই আমাদের হারিয়ে যাচ্ছে। আর এই যে বললাম পোস্টের কথা, তো সেই পোস্টে তোমার ইমোশন বা আবেগ তো সকলে সমানভাবে নিচ্ছে না, উল্টে কি হচ্ছে, তোমাকে তারা জাজ করছে। এবং এর জন্য মানে এর জন্য সোশ্যাল মিডিয়ায় রোজ রোজ যে নানা রকম মানে একটা কমেন্ট, তার পরিপ্রেক্ষিতে আরেকটা কমেন্ট, এই সমস্ত যে হয়ে থাকে তা তো আমরা দেখতেই পারি। তো এইগুলোর মধ্যে দিয়ে যেতে যেতে কোথাও কিন্তু জীবনের যে আসল গতিটা, যে স্বচ্ছ গতিটা, মানুষের সঙ্গে মানুষের মনের যে মিলটা, সেটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? আর জীবনটা তো অনেকটা মানে একেবারেই বাস্তবের মাটি, সেখানে তো ফিল্টার নেই, এডিট করবার কোনো অপশান নেই, তাই রাগ অভিমান ভালোবাসা যা কিছুই থাকুক সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, মানে কোনো বন্ধুর ওপর তোমার রাগ হয়েছে, তুমি তার সেই রাগ নিয়ে তুমি তোমার বন্ধুকে সরাসরি সোজাসুজি জানিয়ে দিতে পারো। কিন্তু এই যখনই জীবনে এডিট অপশান, ফিল্টার অপশান এসে যায়, তখন কিন্তু সেগুলোকে স্থগিত রেখে রেখে, থামিয়ে থামিয়ে, তার ওপর রং চাপিয়ে চাপিয়ে আমরা অনলাইনে বলছি, এবং সেখানে গিয়ে আমাদের মানসিকতার একটা মানে প্রচণ্ড রকম পরিবর্তন আসছে, তাই না? তো এই সমস্ত নিয়ে আমাদের আজকের কথা তো চলতেই থাকবে। তবে আমাদের পৃথিবীটা যখন এই অনলাইনের গণ্ডির মধ্যে এতটা ছোট হয়ে আসছে, আমাদের মানে আরও পারিপার্শ্বিক যারা রয়েছেন তাদের থেকে ধীরে ধীরে আমরা দূরে চলে যাচ্ছি, এবং কোথাও না কোথাও গিয়ে এই মুঠো ফোনের মধ্যেই আমাদের জীবনের যে মুঠোটা সেটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো পৃথিবী যখন ছোট হয়ে যাচ্ছে, তখন আমরা এই গানটা শুনবো না তাকে হতে পারে? তাহলে চলো, তোমাদের জন্য রইল এই গানটা, ফিরে আসছি গানের ওপারে।

একটা সময় ছিল যখন আমরা স্কুল পড়া এই সব কিছু ছেড়ে, মানে এগুলো শেষ হওয়ার পরেই আমাদের মনটা সবসময় ছোটাছুটি করতো যে কখন আমরা বিকেল হলে মাঠে যাব। বৃষ্টি ভেজা বিকেলে সবাই মিলে ছাদে বসে একটু গল্প করব, গান গাইব, কিংবা লোডশেডিংয়ের রাতে সবাই একসাথে এক হয়ে গল্প করব। তো বন্ধুত্বটা তখন কিন্তু ঠিক এরকমই ছিল, এবং পাড়ায় যখন কারেন্ট যেত তখন কিন্তু আমরা সবাই মিলে হাপিত্যেশ না করে মোবাইলের স্ক্রিনে চোখ না রেখে সবাই একসঙ্গে হয়ে যেতাম। তখন কিন্তু আমি যখন এখনও আমার বাবার কাছ থেকে গল্প শুনি তখন আমার কিন্তু বেশ ভালোই লাগে যে কারেন্ট চলে যাওয়া নিয়ে তো আমাদের কত অভিযোগ, আর ওখানে কিন্তু মানে এটা একটা অছিলা ছিল যে কারেন্টটা চলে যাক তাহলে সবাই একসাথে হবে এবং বেশ গল্প হবে, আড্ডা হবে। আর এখন কিন্তু সেই জিনিসগুলো একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, বন্ধুত্বটা এখন হয়ে গিয়েছে ওই ওয়াইফাই এর মতন, সিগন্যাল ভালো থাকলে কথা হয় আর না তো ডিসকানেক্টেড। আচ্ছা, এই বন্ধুত্বের কথাই যখন উঠলো তখন তো আমাদের বলতেই হয় যে

আমাদের এখন দুজন যারা বেস্ট ফ্রেন্ড, মানে যাদের সঙ্গে আমরা বড় হয়ে উঠেছি, সেই বাবা মা। আগে তো খেলতে গিয়ে কোথাও কোনো চোট লাগলে কিংবা ধরো কোনো নতুন জিনিস দেখলাম, তাহলে কিন্তু আগ্রহ ভরে আমরা সবার আগে আমাদের বাবা মার কাছেই ছুটে আসতাম এবং তাদের জিজ্ঞাসা করতাম যে এটা কী, এটা কী জন্য ব্যবহার করা হয়। কিন্তু এখন এখন হয়তো আমরা খানিকটা বড় হয়ে গিয়েছি, কিন্তু এখন প্রত্যেকের বাড়িতে বিষয়টা কিন্তু একটু অন্যরকম হয়ে গিয়েছে। বাড়িতে ধরো চারজন সদস্য, চারজনের হাতেই চারটে ফোন এবং সকলেই নিজেদের মতন করে ব্যস্ত, প্রত্যেকেরই চোখ কিন্তু তাদের স্ক্রিনে। অনলাইনে তারা নানান রকম কাজ করছেন কিংবা অনলাইন চ্যাটিংয়ে ব্যস্ত রয়েছেন তারা। খাবার টেবিলে বসে আর সেই গল্পটা কিন্তু এখন নেই, এখন রয়েছে যেটা তা হলো নোটিফিকেশনের শব্দ। প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবনযাত্রা অনেকটাই সহজ হয়েছে, কিন্তু জীবনের সহজতা কোথাও না কোথাও গিয়ে কিন্তু কঠিন হয়ে গিয়েছে। অনলাইনে চ্যাটিং, ভিডিও কল, এই সব কিছুর মাধ্যমে আমরা আমাদের বহু দূরে যে সমস্ত আত্মীয় পরিজনরা রয়েছেন তাদের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারি, কিন্তু অনলাইনের বেড়া জালে আটকা পড়ে আমাদের কাছের মানুষগুলো যারা রয়েছেন তাদের পাশে একটু বসা, তাদের সঙ্গে নিজেদের অনুভূতিগুলোকে শেয়ার করা, এই সব কিছুই কিন্তু আমরা ভুলে যাচ্ছি, তাই না? টাইপিং দেখছি, টাইপিং দেখে মানুষের জন্য অপেক্ষা করতে শিখছি, তারপর তার স্ট্যাটাস দেখে আমরা সে কোথায় রয়েছে এইটা জানার চেষ্টা করছি, লাস্ট সিন দেখে তো আবার মান অভিমান এই সমস্তও করে থাকি। আর শুধু ইয়ং জেনারেশন নয়, ইয়ং জেনারেশনই যে সারাক্ষণ অনলাইন রয়েছে তা কিন্তু নয়, যারা মধ্য বয়স্ক ইয়ং জেনারেশন তো মানে বেশ অনেক দিন ধরে এই অনলাইনের জগতে রয়েছে, এখন কিন্তু বেশিরভাগ ইয়ং জেনারেশনের মধ্যে, মানে যারা মোটামুটি ধরো 25-26 এরকম বয়সে রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই মানে অনলাইনে অন থাকার প্রবণতা ধীরে ধীরে কমছে, কিন্তু যারা মধ্য বয়স্ক তারা কিন্তু এখন আবার ভীষণভাবে এই মোবাইলের স্ক্রিনে হারিয়ে যাচ্ছেন। তুমি একটু খেয়াল করো, বাড়ি ফিরে কিন্তু আমরা প্রত্যেকেই এখন আমাদের নিজেদের যারা মা বাবা রয়েছেন, বিশেষ করে মা তো অনেক সময় বাড়িতেই থাকেন, তাকে বাড়ির কাজকর্ম সামলাতে হয়, তাদের হাতে কিন্তু ফোন সবসময় চলছে এবং আমরা অনেকেই কিন্তু বিরক্ত হয়ে তাদেরকে বলছি কি তোমার এত সারাদিন ফোন দেখা, কিন্তু প্রত্যুত্তরে যেটা শুনতে হয় সেটা তো একেবারেই সত্যি বন্ধু। প্রত্যুত্তরে তিনি নিশ্চয়ই তোমাকে বলেন যে তুই তো নানানভাবে ব্যস্ত, তুইও তো সারাক্ষণ ফোন দেখিস, তাহলে আমি কি করব, তাই না? আর এই প্রশ্নের উত্তরগুলো আমরা সত্যিই তখন একেবারে খুঁজে পাই না। তবে প্রশ্নের উত্তর খুঁজে না পেলেও ভালোবাসার হাত, মানে প্রিয়জনদের কাছে আমাদের ভালোবাসার হাত আমরা সবসময় বাড়িয়ে দেব। আর তাই এখন শিল্পী অনুভব রয়ের কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা।

যদি সত্যি সত্যি একটা কাছের মানুষের হাত ধরে থাকা যায়, তাহলে বোধহয় জীবনের অনেক সমস্যা থেকে খুব চটপট মুক্তি পাওয়া যায়, যেটা কিন্তু অনলাইনে কখনোই সম্ভব নয়। কারণ সেখানে আমরা আমাদের নিজেদের অনুভূতিটাকেই প্রকাশ করতে পারি না। আর ওই যে বললাম যে অনুভূতিহীন মানুষ কিন্তু একটা রোবটের মতন হয়ে যায়। আর তাই তো আজকের কথায় কথাতে এরকমই একটা গল্প দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানটাকে শেষ করব। গল্পটা হচ্ছে নীল বলে একটি ছোট্ট ছেলের গল্প। তো ছোট বাচ্চা যেরকম হয়, তাদের বাবা মার কাছে যে কোনো জিনিস দেখলেই প্রচণ্ড প্রশ্ন থাকে, মানে প্রচুর প্রশ্ন করে, প্রচণ্ড কথা বলতে ভালোবাসে, তার আবেগ অনেক, সারাক্ষণ হই হুল্লোড় করতে থাকে। তো নীলর ছিল ঠিক সেরকমই, যে কোনো জিনিস দেখলেই সে তার মাম্মামের কাছে, তার বাবার কাছে এটা কি ওটা কি জিজ্ঞাসা করতো সারাক্ষণ। সে বাবা অফিস থেকে ফেললেই তার সাথে ক্রিকেট খেলতে হবে, এই সমস্ত নিয়ে থাকতো। কিন্তু বাবা মায়েদেরও তো নিজেদের অনেক কাজ রয়েছে, তো কোথাও গিয়ে এই কাজের সঙ্গে ব্যালেন্স করতে গিয়ে তারা হাতে তুলে দিলেন, তার ছোট্ট ছেলের হাতে তুলে দিলেন মোবাইল, শিখে দিলেন অনলাইন গেমিং, বন্ধুদের সাথে কীভাবে অনলাইন চ্যাটিং করা যায়, বাবা মা বাইরে থাকলে কীভাবে তাদের ভিডিও কল করবে, এই সমস্ত কিছু নীল তা শিখেও নিল। এবং প্রথম দিকে বিষয়টা খুব স্বাভাবিক যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে কি হলো, নীল কিন্তু ওই অনলাইনের বেড়াজালের মধ্যে আটকে পড়ে রইল। বাড়িতে তার বাবা মা যখন থাকেন, তাদের সঙ্গে গিয়ে ছেলে আর কথা বলে না, সে তার নিজের একটা অন্য জগৎ তৈরি করে ফেলেছে। এবং ধীরে ধীরে যে আসল মানে সত্যিকারের যে জগৎটা, যেটা তার বাবা মাকে নিয়ে, তার যে পরিবারকে নিয়ে তার যে জগৎটা, সেটা থেকে সে অনেক দূরে চলে যায়। ধীরে ধীরে তার রেজাল্ট খারাপ হতে থাকে, সে মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে, কথা বলতে, এই সব কিছুই ভুলে যায়। কিন্তু ওই যে বললাম, হাত বাড়িয়ে দিলে সমস্ত কিছু হয়তো আবারও সহজ হয়ে যায়। তো এই সব কিছু ঘটনা দেখে তার বাবা মা সরাসরি তার কাছে গিয়ে বসলেন, তার মা তার স্নেহের হাত রাখলেন নীলের মাথায়, এবং তারা কথা বলে কিভাবে এই বিষয়টা থেকে বেরিয়ে আসা যায় তা ঠিক করলেন, এবং তা হলো। নীল ধীরে ধীরে বুঝতে পারলো যে অনলাইনটা অনলাইনের জায়গাতেই থাক, সেখানে যেটুকু কাজ করা যায় আমি ততটুকুই করব, কিন্তু বাস্তব জীবনটা একেবারেই আলাদা, তাই সেখানে কথা বলতে হবে। আর আজকে যখন এই বিষয়টা নিয়ে গল্প করছি, তখন কিন্তু আমার ওই কণ্ঠ সিনেমার লাইন দুটো খুব মনে পড়ে যাচ্ছে, যে কণ্ঠ যখন দিয়েছেন ভগবান এবং কথা বলবার যখন শক্তি আমাদের মধ্যে রয়েছে, তখন কিন্তু আমাদের কথা আরও বেশি করে বলতে হবে। মানুষকে দেখলে এড়িয়ে না গিয়ে, তার কাছে গিয়ে, নিজের বন্ধুদেরকে ওই অনলাইনে হ্যাঁ ঠিক আছে আয় তাহলে এগুলো ছেড়ে দিয়ে, যে প্ল্যানগুলো অনেকদিন ধরে করা রয়েছে সেগুলোকে সাকসেস করেই ফেলো, ছুটে চলে যাও বন্ধুর বাড়ি, কিংবা বিকেলবেলা তাকে ফোন করে ডেকে নাও আজকের সূর্যাস্তটা বাবুঘাটে বসে দুজনে একসঙ্গে দেখো। আজকের মতন তোমাদেরকে এখানেই টাটা বলছি, তবে যেতে যেতে তোমাদের জন্য রইল এই গানটা। সবাই ভালো থেকো আর গানে রেখো যুববাণী।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রজনীকান্তের গান, পরিবেশনায় সুর ও শিখা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দোতারা, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী।

আকাশবাণী কলকাতা। এতক্ষণ শুনছিলেন দোতারা, শিল্পী কৃষ্ণকান্ত নন্দী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: with wind speed reaching 50 to 60 kilometers. The Met Department predicted thunderstorms accompanied with lightning and gusty winds over Haryana, Chandigarh, Delhi, Uttarakhand, West Uttar Pradesh and Chhattisgarh, Jharkhand, Sub-Himalayan, West Bengal and Sikkim for today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। নবান্নে গতকাল ডিএ নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আশ্বাস দেন বলে অংশগ্রহণকারী সংগঠনগুলি জানিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও মামলাকারী তিন সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিরা ওই বৈঠকে যোগ দেন। বৈঠকের পর যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য মুখ্যসচিব ও অর্থসচিবকে নির্দেশ দিয়েছেন। এ মাসের 22 তারিখ রাজ্য সরকার যে বাজেট পেশ করবে তাতে সরকারি কর্মচারীদের জন্য সুখবর থাকবে বলেও আশ্বাস মিলেছে। ভাস্করবাবু আরও জানান, ডিসেম্বর মাসের মধ্যে 50,000 স্থায়ী পদে নিয়োগের ব্যাপারেও তাদের মধ্যে কথা হয়েছে। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মামলাকারী সংগঠনের পক্ষে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একে বড় পাওনা হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে মঞ্চের আহ্বায়ক রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, তাদের বাদ দিয়ে শুধুমাত্র মামলাকারী সংগঠনগুলিকে ডেকে মুখ্যমন্ত্রী বকেয়া ডিএ নিয়ে আলোচনা করেছেন, এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল অবশ্য বলেছেন, বকেয়া ডিএ নিয়ে প্রকৃতপক্ষে কী সিদ্ধান্ত হল তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। কবে বকেয়া পাওয়া যাবে তা নিয়ে কোনো পক্ষই স্পষ্ট কিছু বার্তা দেয়নি। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব দাস বলেছেন, দীর্ঘ বঞ্চনা ও নিরসনের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে তা মান্যতা দিতে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বেতন কাঠামোর পুনর্বিন্যাস নিয়ে কথা বলতে কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সদস্যরা আগামী মাসের দুদিনে সফরে রাজ্যে আসছেন। 9 জুলাই থেকে তারা কলকাতায় বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হুগলি যাচ্ছেন, সেখানে তিনি বাবা তারকনাথ মন্দির দর্শন করে পুজো দেবেন। মন্দিরের পরিকাঠামোর উন্নয়নে কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়েও কমিটির সঙ্গে কথা বলতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রথম পর্যায়ে প্রাপকরা আগামীকাল অর্থাৎ 3রা জুন থেকে টাকা পেতে শুরু করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, প্রথম কিস্তিতে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রতিদিন কয়েক লক্ষ আবেদন যাচাই করা হচ্ছে। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পালও জানিয়েছেন, যোগ্য আবেদনকারীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন। তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীদের প্রলোভন ও ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা হচ্ছে বলে দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে গতকাল এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, দরিদ্র হকারদের রুটি রুজির ওপর আঘাত আনছে রাজ্যে নতুন সরকার। পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের আজকের ধর্ণা কর্মসূচিতেও অনুমতি দেওয়া হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা শিবরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সরকারি ত্রাণ ও কৃষিজাত সামগ্রী মজুত করে রাখার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। গোপাল জানা নামে ওই তৃণমূল সদস্যের গুদামে এবং তার ঘনিষ্ঠ রামকৃষ্ণ গিরির বাড়ি থেকে গতকাল গভীর রাতে প্রচুর পরিমাণে ত্রিপল, ধান ঝাড়ানো মেশিন, জৈব সার ও সূর্যমুখী বীজ উদ্ধার করা হয়। এগুলি সাধারণ মানুষের জন্য বরাদ্দ সামগ্রী বলে অভিযোগ। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন থেকে ম্যানহোলে আর কোনো মানুষকে ঢুকতে দেওয়া হবে না বলে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন। তিনি গতকাল লেক টাউন, বাঙুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের কথা জানান।
2: হলদিরামের সামনে যে জলটা জমে এবারে যেন কম জমে, দরকার হলে ওখানে আমরা পাম্প বসাবো এবং পাম্প দিয়ে জলটাকে যেটা রেগুলার বার করা সেটা আমরা বার করার জন্য। আমরা জানি না কোথায় ম্যানহোল আছে, এখন আমি বলেছি নতুন করে ম্যানহোল খুঁড়তে, কোথাও কোথাও কাছাকাছি ম্যানহোল রয়েছে, কোথাও কোথাও অনেক দূরে। ম্যানহোলকে ঢেকে পেমেন্ট ব্লকস বসিয়ে দেওয়া হয়েছে, ম্যানহোলে কোনো লোক নামবে না। মেশিনস আছে।

তীব্র গরমের জন্য স্কুলের সময় পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা দপ্তর। যেসব জেলায় তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সকালে স্কুলের পঠন পাঠন করা যেতে পারে। দু সপ্তাহের জন্য যাতে পরিস্থিতি দেখে সুবিধে মতো সকালে ক্লাস নেওয়ার জন্য স্কুলগুলিকে অনুমতি দেওয়া হবে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবসের মূল অনুষ্ঠান কলকাতা আয়োজনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের সচিব রাজেশ কোটেচার সঙ্গে এক প্রতিনিধি দল এরাজ্যে এসেছেন। আয়ুষ মন্ত্রক এবং মোরারজি দেশাই ইনস্টিটিউট অব যোগার প্রতিনিধি দলটি গতকাল কলকাতায় রাজ্যের আয়ুষ অধিকর্তা ডাক্তার দেবাশিষ ঘোষের নেতৃত্বে রেড রোড ও সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। মুর্শিদাবাদের হোল্ডিং সেন্টারে আটক আরও 17 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। লালগোলার ওই হোল্ডিং সেন্টার থেকে এদের শনিবার রাতে রশনবাগ বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন প্রয়াত, বয়স হয়েছিল 88 বছর। গতকাল একটি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:30।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৃন্দাবনী সারং রাগে খেয়াল পরিবেশন করলেন শুভঙ্কর মৃধা। শিল্পীকে তবলায় সঙ্গত করলেন নবারুণ দত্ত, হারমোনিয়ামে সঙ্গত করলেন হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন পিয়ালি ঘোষ চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: ফোন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com। মেল আইডি আবার বলছি edu.catiion.akashvanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুন 2026, লেখা পাঠানোর শেষ তারিখ 15ই জুন 2026। আরও একবার মনে করিয়ে দিই, জুন মাসের রামধনু কলমের বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি।
1: আধুনিক গান শুনুন পল্লব ঘোষের কণ্ঠে।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ জুন মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় বৃষ্টি ভেজা স্মৃতি। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী।

এতক্ষণ আধুনিক গান শুনলেন পল্লব ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে শুনবেন সাথিয়া ছায়াছবির গান সোনু নিগমের কণ্ঠে।

সাথিয়ে আছে ছবির গান শুনলেন সোনু নিগমের কণ্ঠে। পরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছায়াছবি মোহার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইংল্যান্ডের টনটনে আজ রাতে মহিলাদের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। বিসিসিআই প্রাক্তন লেগ স্পিনার সাইরাজ বাহুতুলেকে ভারতীয় দলের স্পিন কোচ নিযুক্ত করেছে। মহিলাদের সাফ কাপ ফুটবলের সেমিফাইনালে ভারত আগামীকাল ভুটানের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টনটনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত ১১টায় খেলা শুরু হবে। এর আগে চেমসফোর্ডে ইয়স্তিকা ভাটিয়া ও জেমিমা রড্রিগেজের জোড়া অর্ধশতকের সুবাদে ভারত সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয়লাভ করে। তবে এরপর ব্রিস্টালে ইংল্যান্ড ম্যাচ

0: সিরিজে সমতা ফিরিয়ে আনে। হুগলি আন্তঃজেলা পুরুষদের অনূর্ধ্ব ১৫ একদিনের ক্রিকেটে বিজয়ী হয়েছে। কল্যাণীতে আজ ফাইনালে হুগলি ১১৮ রানে দক্ষিণ চব্বিশ পরগনাকে হারিয়ে দিয়েছে। হুগলি ৯ উইকেটে ২৪১ রানের জবাবে দক্ষিণ চব্বিশ পরগনা ১২৩ রান তুলতে সমর্থ হয়। বিসিসিআই আজ দেশের প্রাক্তন লেগ স্পিনার সাইরাজ বাহুতুলেকে ভারতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আজ প্রেস বিবৃতি দিয়ে এ ঘোষণা করা হয়েছে। বাহুতুলে এর আগে ভারতের অনূর্ধ্ব ১৯ এই দলের নেতৃত্ব সামলেছেন। ২০২২-২৩ মৌসুমে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলের স্পিন বোলিং কোচ ছিলেন সাইরাজ। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও তিনি কাজ করেছেন। সদ্য সমাপ্ত আইপিএলে পাঞ্জাব কিংস দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন বাহুতুলে। ভারতীয় ক্রিকেট দলে বর্তমানে প্রধান কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি ব্যাটিং কোচ শীতাংশু কোটাক, পেস বোলিং কোচ মার্নে মলকেল, ফিল্ডিং কোচ হিসেবে টি দিলীপ ও সহকারী কোচ হিসেবে রায়ান টেন দুসাখাতে রয়েছেন। এবারে কোচিং স্টাফে যুক্ত হলেন বাহুতুলে। উল্লেখ্য, ভারত আগামী ৬ জুন থেকে পাঞ্জাবের নিউ চণ্ডীগড়ে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে। এরপর দুদলের মধ্যে ৩ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ হবে। মহিলাদের আসন্ন নেশনস কাপ হকি টুর্নামেন্টের জন্য ২০ সদস্যের ভারতীয় দল আজ হকি ইন্ডিয়া ঘোষণা করেছে। দলের নেতৃত্ব দেবেন সেলিমা টেটে। অকল্যান্ডে ১৫-২১ জুন নেশনস কাপ অনুষ্ঠিত হবে। পুল এতে রয়েছে ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে। পুল বিতে রয়েছে নিউজিল্যান্ড, চিলি, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্স। ভারত ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্র, ১৬ জুন জাপান, ১৮ জুন উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। সেমিফাইনাল ২০ জুন এবং ফাইনাল হবে ২১ জুন। ভারত আগামীকাল মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত ৮টায়। আরেকটি সেমিফাইনালে বিকেল ৪টার সময় বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারত গ্রুপ পর্বে মালদ্বীপ এবং বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে। ফাইনাল খেলা হবে আগামী শনিবার। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে ২২ জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক জানিয়েছে রোয়িংয়ের ৬টি বিভিন্ন বিভাগে এই ২২ জন রোয়ারকে নেওয়া হয়েছে। মন্ত্রকের মতে, শুধুমাত্র ব্যক্তিগত পদক সম্ভাবনার দিকে নজর না দিয়ে বিভিন্ন নৌকা বিভাগে দীর্ঘমেয়াদী শক্তি গড়ে তোলাই এর উদ্দেশ্য। এই দলটি এশিয়ান গেমস এবং বিশ্বকাপ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেবে। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী বলরাজ পানওয়ার, ২০২২ এশিয়ান গেমসের রূপজয়ী অরবিন্দ সিং এবং ২টি পদকজয়ী জসবিন্দর সিং রোয়ারদের এই তালিকায় উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি। পিভি সিন্ধু ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আজ প্রথম রাউন্ডের ম্যাচে সিন্ধু থাইল্যান্ডের বুসানান ওংবাং রানফাংকে ২৫-২৩, ২১-১৬ গেমে হারিয়ে দিয়েছেন। সিন্ধু জয়ী হলেও পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত ও লক্ষ্য সেন প্রথম রাউন্ডে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইংল্যান্ডের টন্টনে আজ রাতে মহিলাদের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। বিসিসিআই প্রাক্তন লেগ স্পিনার সাইরাজ বাহুতুলেকে ভারতীয় দলের স্পিন কোচ নিযুক্ত করেছে। মহিলাদের সাফ কাপ ফুটবলের সেমিফাইনালে ভারত আগামীকাল ভুটানের বিরুদ্ধে খেলবে। খেলার খবর শেষ হলো, এরপর খবর শুনবেন রাত ১০টায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়তা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথম গানটির পরিবেশনায় উজান।

গানটি শুনলেন উজান ব্যান্ডের পরিবেশনা, নানা রঙের গান শুনছেন। পরের গানটি শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে।

0: এই সঙ্গে শেষ হল আজকের নানা রঙের গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: স্পটলাইট অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন প্রথম পর্ব।
2: বর্তমান সময়ে পরিবেশ সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে উন্নয়নও জরুরি। সেই জন্য সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রসঙ্গ উঠে আসে। এই সব বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্য। আপনাকে আকাশবাণীতে স্বাগত।
3: নমস্কার।
2: পরিবেশ সংরক্ষণ এবং উন্নয়ন, এটা খুবই দরকার বর্তমান সময়ে। তো উন্নয়নের সঙ্গে আমরা এখন সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী

0: উন্নয়ন বিষয়টা কি?
1: দেখুন, চটজলদি কোনো কিছু পেয়ে যাওয়া, তাকে যদি আমরা উন্নয়ন বলি, সেটা প্রকৃতি অর্থে কিন্তু উন্নয়ন নয়। কিছু একটা পেয়ে গেলাম আর সেটা উন্নয়নের মাপকাঠি হয়ে গেল, তাও ঠিক নয়। এখন বিশেষভাবে যে শব্দবন্ধ উঠে এসছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন, অর্থাৎ কথার মধ্যেই আছে যে স্থায়ী এবং সেটা অবশ্যই সুগঠিত হতে হবে। তো কার জন্য সুগঠিত হতে হবে? ভবিষ্যতের জন্য সুগঠিত হতে হবে, অর্থাৎ যে উন্নয়নের মাধ্যমে আমাদের বর্তমানের চাহিদা পূরণ তো হবেই, কিন্তু সেই পূরণ যেন ভবিষ্যতের চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো ক্ষতি বা অন্তরায় না হয়ে ওঠে। সেরকম যদি উন্নয়ন আমরা করতে পারি, তবে সেটাই হবে সুস্থায়ী উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট।
0: একই সঙ্গে আপনার পরিবেশ সংরক্ষণের বিষয়টা উঠে আসছে, তো বর্তমান সময়ে এই উন্নয়নের জন্য পরিবেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ দূষণ কী পর্যায়ে রয়েছে?
1: দেখুন, সেটা বোঝার আগেই আমাদের কিন্তু ওই সুস্থায়ী উন্নয়নেরই কয়েকটি বিশেষ দিক আমাদেরকে দেখে নেওয়া দরকার। কীরকম সুস্থায়ী উন্নয়নের কতগুলো বৈশিষ্ট্য আছে, আগেই বলেছে যে এর মূল লক্ষ্য হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশগত কোনো ক্ষতি না করে এবং প্রাকৃতিক সম্পদের ভারসাম্য বজায় রেখে বর্তমানে চাহিদা মেটানো। এবং সেক্ষেত্রে বর্তমান সময়ে পরিবেশ দূষণ কী পর্যায়ে রয়েছে, তার আগে যদি আমরা এই সুস্থায়ী উন্নয়নের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। যেমন পরিবেশ সংরক্ষণ, সুস্থায়ী উন্নয়ন করতে গেলে অবশ্যই পরিবেশকে সংরক্ষিত রাখতে হবে। সম্পদের পুনর্নবীকরণ করতে হবে, এমনভাবে আমাদের সম্পদের ব্যবহার করতে হবে যে সম্পদকে আমরা আবার পুনর্নবীকরণ করতে পারি। যেমন সবসময় বন ধ্বংস করা হচ্ছে, গাছপালা কেটে ফেলা হচ্ছে, কিন্তু তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে বন সৃজন করা যখন হচ্ছে, নতুন করে গাছ লাগানো যখন হচ্ছে, তখন সেটা কিন্তু হচ্ছে সম্পদের পুনর্নবীকরণ। ঠিক সেভাবেই এগুলো করতে গেলে আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। সামাজিক ন্যায় ও সমতা স্থাপন করতে হবে, অর্থাৎ কোনো বৈষম্য রেখে যদি আমরা কোনো উন্নয়ন করতে যাই, তাহলেও কিন্তু সেটা মুখ থুবড়ে পড়বে। সামাজিক ন্যায় এবং সমতাকে স্থাপন করে আমাদের উন্নয়ন করতে হবে এবং অবশ্যই অর্থনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করতে হবে। কোনো টালমাটাল অর্থনৈতিক অবস্থা কোনো কিছু আমরা কিন্তু উন্নয়ন করাতে পারবো না, অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতাকে নিশ্চিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষা যদি করতে পারি, এই বৈশিষ্ট্যগুলো থাকলেই সুস্থায়ী উন্নয়ন। এর থেকে যখনই বিচ্যুতি ঘটবে, তখনই কিন্তু ঘটবে উন্নয়নের ব্যাঘাত, আর তার হাত ধরে আসবে এই পরিবেশ দূষণ। তো বর্তমান সময়ে পরিবেশ দূষণ কী পর্যায়ে আছে যদি বলতে হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি এক কথায় যে বর্তমানে সারা বিশ্বের পরিবেশ দূষণ এক চরম ও উদ্বেগজনক পর্যায়ে আছে। এবং এই উদ্বেগজনক পর্যায় শুধু মানব স্বাস্থ্য নয়, পুরো পরিবেশের জীবজগতের বিভিন্ন অসংখ্য যে প্রাণ আছে সেই প্রাণের জন্য এবং এই ইকোসিস্টেম, এই যে বাস্তুতন্ত্র, সবার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত নগরায়ণ, শিল্পায়ন, এই সকলের ফলে বায়ু, জল, মাটি সব কিছু দূষণ আশঙ্কাজনক হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে সুস্থিত বা সুস্থিতিপূর্ণ যে উন্নয়ন, সেখান থেকে কিন্তু ব্যাহত হয়ে আমাদের যে পরিবেশ দূষণ, আমাদের কিন্তু মারাত্মক একটা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। এবং পরিবেশ দূষণকে যদি কয়েকটা ভাগে ভাগ করা হয়, একদম মূল কয়েকটা ভাগে, তার মধ্যে আছে মূলত ছটা ভাগ, যেমন বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষণ এবং তাপীয় দূষণ, হিট জেনারেশন যে হচ্ছে, বিভিন্নভাবে যে তাপের প্রভাব যে বাড়ছে, এটাও কিন্তু এক ধরনের দূষণ। এবং এই বিভিন্ন দূষণগুলো, এই ছটা দূষণকেও যদি আবার তাদের দূষক যে পদার্থটা, যে কারণের জন্য হচ্ছে, সেই দূষক পদার্থের যে প্রকৃতি, সেই প্রকৃতির উপরে যদি আমরা আবার ভাগ করি, তাহলে কিন্তু সেটা আবার তিনটে ভাগে ভাগ হয়ে যায়। যেমন একটা হচ্ছে জৈবিক, অর্গানিক, সেটা হতে পারে বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীব, বিভিন্ন জৈব উৎস থেকে পাওয়া বিভিন্ন বিষ, বিভিন্ন পদার্থ। ঠিক সেরকমই আরেকটা ভাগ হতে পারে রাসায়নিক, বিভিন্ন কেমিক্যালস, বিষাক্ত ধাতু, বিভিন্ন কৃষিজ রাসায়নিক, বিভিন্ন গ্যাসীয় দূষক, কণা,

0: বিভিন্ন বিপজ্জনক রাসায়নিক পদার্থ, বিভিন্ন ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, পেট্রোলিয়াম পণ্য, বিভিন্ন অম্ল বা ক্ষারীয় পদার্থ ইত্যাদি ইত্যাদি, এগুলো সব কিন্তু রাসায়নিক দূষক। আর তিন নম্বর যে দূষক তার হচ্ছে বিকিরণ, সেটা আয়নিক হতে পারে, নন আয়নিক হতে পারে। আয়নিকের মধ্যে যেমন তেজস্ক্রিয় বিকিরণ, নন আয়নিকের মধ্যে যেমন বিভিন্ন শব্দ তরঙ্গ, শব্দ, বিভিন্ন দুর্গন্ধ, এগুলো সবই কিন্তু বিভিন্ন রকমের দূষক। এই সব মিলে এই তিন প্রকৃতির দূষক আমাদের এই মূল যে দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, তেজস্ক্রিয় পদার্থের দূষণ, তাপীয় দূষণ, সবগুলো কিন্তু ঘটনার পিছনে দায়ী।
1: তো এই পরিবেশ দূষণ রোধে পৃথিবীর বিভিন্ন দেশ একসাথে বা নিজেরা কাজ করছে, তারা কীভাবে কাজ করছে পরিবেশ দূষণ রোধে, একই সঙ্গে ডেভেলপমেন্টও মানে উন্নয়নের সাথে তো রাখতেই হবে?
0: দেখুন, দূষণ রোধ তো আমাদের করতেই হবে, কারণ দূষণ রোধ না করলে পৃথিবীর আয়ু কমে আসছে। যত দিন যাচ্ছে মানুষ মূলত এই দূষণ সৃষ্টির জন্য দায়ী, এবং মানুষই সেটাকে রোধ করার চেষ্টা করছে, কোথাও বেশি কোথাও কম। তার সঙ্গে বিভিন্ন দেশ, কোনো কোনো দেশ খুব ভালো ভালো কাজ করছে, তার মানে আমাদের দেশও আছে যে দূষণ রোধে কিন্তু ভারতবর্ষের কাজ যথেষ্ট উন্নত, এবং পৃথিবীর অন্যান্য দেশও কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দূষণ রোধে সারা বিশ্বের বিভিন্ন দেশ রিনিউয়েবল যে ফুয়েল, নবায়নযোগ্য যে জ্বালানি, তার ব্যবহার বৃদ্ধি করছে। আমরা জানি যেগুলো ফসিল ফুয়েল যেমন পেট্রোল, কয়লা ইত্যাদি, এগুলোর ব্যবহার কমিয়ে দিয়ে বিভিন্ন রিনিউয়েবল এনার্জির ব্যবহার কিন্তু বাড়ছে জ্বালানি হিসাবে। প্লাস্টিক আরেকটি বড় দূষক, রাসায়নিক দূষক হচ্ছে প্লাস্টিক। সেই প্লাস্টিকের উৎপাদন কমানো এবং তার পুনর্ব্যবহার, রিইউজিং, আর কঠোরভাবে বিভিন্ন পদার্থের নির্গমন মান নির্ধারণ। অর্থাৎ আমরা একটা ইন্ডাস্ট্রি করে ফেলছি, সেখান থেকে যে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো বেরোচ্ছে, বিভিন্ন এফ্লুয়েন্টগুলো বেরোচ্ছে, সেই এফ্লুয়েন্টগুলোর কতটা পরিবেশকে দূষণ করছে সেগুলোকে কিন্তু কঠোরভাবে তার মান নির্ধারণ করা উচিত এবং সেই মতো ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই কাজগুলো করতে গেলে পৃথিবীর বিভিন্ন দেশ তারা বিভিন্ন চুক্তির মাধ্যমে কাজগুলো কিন্তু করছে, বিভিন্নভাবে বিভিন্ন ফোরাম তৈরি করে তারা এই বৈশ্বিক চুক্তির মাধ্যমে কাজগুলো করছে, এবং বেশ কিছু ভালো ভালো পদক্ষেপও কিন্তু বিভিন্ন দেশ গ্রহণ করেছে। যেমন গ্রিন হাউস গ্যাস ও কার্বন নিঃসরণ হ্রাস। আমরা জানি গ্রিন হাউস গ্যাস কাকে বলে। গ্রিন হাউস গ্যাস মানে যে গ্যাসগুলোর উৎপাদনের ফলে পৃথিবীর তাপমাত্রা উত্তরোত্তর বাড়ছে, তার জন্য কার্বন নিঃসরণও কিন্তু দায়ী। যত কার্বন ডাইঅক্সাইড বা কার্বন নিঃসৃত হচ্ছে, তার ফলে গ্রিন হাউস গ্যাসের প্রকোপে তাপ বাড়ছে, সারা পৃথিবীর তাপই কিন্তু বাড়ছে। সেটা কমাতে গেলে আমাদের কিছু পদক্ষেপ নিতেই হচ্ছে। সেখানে দেখা গেছে যে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশ 2050 সালের মধ্যে নেট জিরো বা শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আইন প্রণয়ন করেছে। অর্থাৎ 2050, আর খুব বেশি দেরি নেই, আর 24 বছর দেরি আছে, তার মধ্যে কার্বন নিঃসরণকে জিরোতে নিয়ে আসার একটা পরিকল্পনা। ভীষণ কঠিন, কিন্তু চেষ্টা কিন্তু একটা হচ্ছে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো হচ্ছে। একই সঙ্গে আমরা কার্বন নিঃসরণ কমাতে গিয়ে অন্য যে অল্টারনেটিভ পদগুলোকে আবিষ্কার করছি, ভীষণভাবে তার প্রসার ঘটানোর চেষ্টা হচ্ছে, যেমন সৌর ও বায়ু বিদ্যুতের মতো নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটানো। এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ বিভিন্ন দেশ নিয়েছে। এছাড়াও যে পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ। পৃথিবীর বুকে এই মুহূর্তে যদি অন্যতম বড় কোনো দূষণের জন্য দায়ী থাকে, কোন কারণ যদি থেকে থাকে, সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক। পৃথিবীর প্রাণ কেন্দ্র হচ্ছে তার সমুদ্র। পৃথিবীর প্রায় 70%, 70% এরিয়া হচ্ছে সমুদ্র। সেই সমুদ্রই এখন দূষণের কবলে, ভয়ঙ্কর দূষণের কবলে, এবং এই ভয়ঙ্কর দূষণের কবলের অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক। অর্থাৎ সমুদ্র পরিবেশে প্লাস্টিক বর্জ্য রোধে প্রায় 176টিরও বেশি দেশ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রকমের বৈঠক, বিভিন্ন রকমভাবে চুক্তি বাস্তবায়নের কাজ করছে, বলা যায় কাজ করতে তারা এখন বাধ্য হচ্ছে। কারণ প্লাস্টিকের ব্যবহার যদি না কমানো যায়, তাহলে আগামী দিনে সমুদ্রের

0: বায়োডাইভার্সিটি সেটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবীর ধ্বংস অর্থাৎ মানব সভ্যতার ধ্বংস ত্বরান্বিত হচ্ছে। অনেক দেশ একবার ব্যবহারযোগ্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করেছে এবং প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করার জন্য উৎপাদনকারীদের উপর দায়িত্ব বাড়াচ্ছে। এটা একটা বড় ইনিশিয়েটিভ। সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করতে বারণ করা হলেও বাজারে কিন্তু সেই প্লাস্টিক অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। সেটা কিন্তু হওয়া উচিত নয়। বহু জায়গা আছে যেখানে এই ধরনের প্লাস্টিক ব্যবহার আমাদের ভারতবর্ষীয় বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধ আছে। আমি জানি আমাদের পাহাড়ি অঞ্চলে দার্জিলিং বা দেরাদুন উত্তরাখণ্ড কোনো কোনো রাজ্য যেখানে প্লাস্টিকের ব্যবহারটাই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই ধরনের ইনিশিয়েশন বিভিন্ন দেশে বিভিন্নভাবে চলছে, কোনো কোনো জায়গায় তা সাফল্য লাভ করেছে, কোনো কোনো জায়গায় করেনি। এছাড়াও আছে যানবাহন ও শিল্প দূষণের নিয়ন্ত্রণ। বিভিন্ন বৈদ্যুতিক যান ইলেকট্রিক ভেহিকেল তার ব্যবহারে উৎসাহিত করতে বিভিন্ন রকমের কর ছাড় ভর্তুকির ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে, বিভিন্ন দেশেই করা হচ্ছে, আমাদের দেশেও করা হচ্ছে। উন্নত দেশগুলোতে কারখানা থেকে নির্গমন ও কঠিন বর্জ্য পোড়ানোর উপরও কঠোর আইনি নিষেধাজ্ঞা করা হয়েছে। সম্প্রতি দেখবেন এই যে যুদ্ধের আবহে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন যে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার বাড়াতে হবে। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল এখন আমাদের কাছে আর অল্টারনেট আর নয়, এখন ইলেকট্রিক ভেহিকেল আমাদের কাছে অপরিহার্য হয়ে যাচ্ছে, নেসেসিটির জায়গায় চলে যাচ্ছে, যে আমরা কিন্তু আর ওই ফসিল ফুয়েল ব্যবহার করে বেশি দিন গাড়ি চালাতে পারব না। এবং এর জন্য সারা পৃথিবী এখন কিন্তু চিন্তা ভাবনা করছে। শহর অঞ্চলে বায়ুর গুণগত মান উন্নয়ন। আমরা জানি যে আমাদের শহর অঞ্চলের বাতাসে পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ অনেক বেশি, বায়ু দূষণের জন্য যে ধুলিকণা দায়ী সেই পার্টিকুলেট কণার পরিমাণ অত্যন্ত বেশি থাকে। এবং এই শহরগুলোতে বিশ্বজুড়ে ক্লিন এয়ার অ্যাকশন প্ল্যান বা দূষণ রোধে নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের দেশেও এই ধরনের কাজ ভালোভাবেই চলছে। ধুলিকণা নিয়ন্ত্রণ ও গণপরিবহন ব্যবস্থার আধুনিককরণের মাধ্যমে বায়ু পরিশুদ্ধ রাখার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের দেশে পরিবেশ দপ্তর যথেষ্ট শক্তিশালী। বায়ুর গুণগত মান বাড়াতে আমাদের ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটা অন্যতম পদক্ষেপ হচ্ছে জাতীয় নির্মল বায়ু কর্মসূচি, ন্যাশনাল ক্লিয়ার এয়ার প্রোগ্রাম। 2019 সালের জানুয়ারি মাসে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এই জাতীয় নির্মল বায়ু কর্মসূচি চালু করে এবং এর আওতায় আছে 24টি রাজ্যের 131টি শহর যার বায়ুর গুণমান উন্নত করাই এই কর্মসূচির লক্ষ্য। এবং এই জাতীয় নির্মল বায়ু কর্মসূচি অনুযায়ী 2017 সালের বেসলাইনের তুলনায় 2024 সালে পার্টিকুলেট ম্যাটারের ঘনত্ব 20-30% কমানোর লক্ষ্য স্থির করা হয়েছিল। এটা 2024 সালের কথা বলছি, এখন 2026 চলছে। অর্থাৎ ধীরে ধীরে ধীরে ধীরে আমরা কিন্তু সেই পার্টিকুলেট ম্যাটার তার পরিমাণ কমানোর চেষ্টা করছি। তার জন্য ভারত সরকারের বিভিন্ন রকম পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে।
1: এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজি ভট্টাচার্য। অনেক ধন্যবাদ,
0: নমস্কার।
2: শুনলেন বিশেষ আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ, বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। আজ শুনলেন প্রথম পর্ব, দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী বৃহস্পতিবার। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে লভলি নিগম। सरकार ने केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड द्वारा ऑन स्क्रीन मार्किंग प्रणाली के लिए सेवा अनुबंध से संबंधित मामलों की जांच के लिए समिति का गठन किया। भारत ने नेपाल के साथ द्विपक्षीय मामलों के समाधान में तीसरे पक्ष के हस्तक्षेप को नकारा। भारत ने वायु से सतह पर मार करने वाली स्वदेशी मिसाइल रुद्रम 2 का सफल परीक्षण किया। प्रसार भारती के वेव्स ओटीटी प्लेटफॉर्म ने 2 साल के भीतर ही 1 करोड़ यूजर्स का आंकड़ा पार किया। यूक्रेन में रूस के हमलों में 21 लोग मारे गए। और महिला क्रिकेट में भारत आज

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার এক সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO এবং ভারতীয় বিমান বাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র রুদ্রাম-2 সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা করবেন। 2 কম সময়ের মধ্যে প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েব OTTতে নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা 1 কোটি অতিক্রম করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 21 সাধারণ নাগরিক নিহত এবং 100 বেশি আহত। আসছি বিস্তারিত খবরে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটি তদন্ত করতে সরকার একটি 1 বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি 1 মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে CBSE আজ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রের স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। পোর্টালটি চালু হওয়ার পরপরই কিছু অসাধুচক্র একের পর এক সাইবার আক্রমণের মাধ্যমে পরিষেবা ব্যাহত করার চেষ্টা চালায়। CBSE জানিয়েছে, সর্বশেষ যে আক্রমণটি চালানো হয়েছে তা ছিল একটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় আক্রমণের প্রচেষ্টা, যার ফলে মাত্র 2 মধ্যে পোর্টালটিতে 15 হিট রেকর্ড করা হয়। সেই সঙ্গে 1 বেশিবার অননুমোদিতভাবে ফাইল অ্যাক্সেস করার চেষ্টা চালানো হয়। বোর্ড আরও জানিয়েছে যে শিক্ষার্থীদের সম্ভাব্য সকল উপায়ে সহায়তা প্রদান নিশ্চিত

0: মুহূর্তে তাদের সংশ্লিষ্ট দলগুলো সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। শ্রী সীতারাম এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তাকে রাহুল সিংয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে। রাহুল সিংকে বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। সরকার বরুণ ভরদ্বাজকেও সিবিএসইর সচিব হিসেবে নিয়োগ করেছে। তিনি এর আগে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মন্ত্রিসভা নিয়োগ কমিটি এই নিয়োগগুলিতে অনুমোদন দিয়েছে। সিবিএসই জানিয়েছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এরও বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আজ বোর্ড আরও জানায়, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মটিকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াটিকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অব সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। আজ বিশেষ বিচারক অজয় গুপ্ত, অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিওয়াল, দীনেশ বিওয়াল, জর্জ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআইয়ের করা আবেদনটি মঞ্জুর করেন। গতকাল পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডক্টর মনোজ শিরুড়ে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
0: এছাড়া জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ করা হয়েছে, ভারত তার প্রতিবাদ করেছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই, তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টির সভাপতি রবি লামিছানের সঙ্গে নেতৃত্বাধীন এক প্রতিনিধি দলের সঙ্গে নতুন দিল্লিতে বৈঠক করেছেন। শ্রী শাহ এদিন নির্বাচনে বিপুলভাবে জয়যুক্ত হওয়ার জন্য শ্রী লামিছানেকে শুভেচ্ছা জানান। এর পাশাপাশি তিনি নতুন সরকারের সাফল্য কামনা করেছেন। দুপক্ষই নিজেদের মধ্যে বিশেষ সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমানবাহিনী যৌথভাবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম-2 আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষাগুলি অত্যন্ত কঠোর উৎক্ষেপণ পরিস্থিতি এবং জটিল গতিপথের মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্রটির সমস্ত রকমের সক্ষমতা সম্পর্কে সুনিশ্চিত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রগুলিকে অত্যন্ত নিখুঁতভাবে একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যের দিকে পরিচালিত করা হয়েছিল। চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের তথ্য থেকে পরীক্ষা সফল হওয়ার সব প্রমাণ পাওয়া গেছে। এই সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ডিআরডিও, ভারতীয় বিমানবাহিনী, প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই সফল পরীক্ষাগুলি দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির ক্রমবর্ধমান সক্ষমতাকে তুলে ধরতে সক্ষম হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 11:30 রাজ্য স্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা এবং

0: কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। এই মর্মে রাজ্যের নারী শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের তরফে সব জেলা শাসক ও কলকাতা পুর নিগম কর্তৃপক্ষকে নির্দেশিকা পাঠানো হয়েছে। দপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব দলের বিধায়কদের আমন্ত্রণ জানাতে হবে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি দুবছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা অতিক্রম করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে যে এটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করছে। গুজরাটে সুরাট জেলার বারদৌলি এলাকার উভাগ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত 2টি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। রাশিয়া আজ ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় 21 জন সাধারণ নাগরিক নিহত এবং 100 জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর। কিভের বিভিন্ন জনবসতি এলাকা থেকে বিস্ফোরণের প্রবল শব্দ শোনা গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন দেশের নাগরিক পরিকাঠামো শক্তি কেন্দ্রগুলিকে আক্রমণের লক্ষ্য করা হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11টায় খেলা শুরু হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে সরকার 1 সদস্যের কমিটি গঠন করেছে। বিশিষ্ট আইএএস আধিকারিক লোখান্ডে প্রশান্ত সীতারামকে সিবিএসইর নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে ভারত ও নেপালের সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে, এখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা নেই। খবর এখনকার মতো এ পর্যন্ত, এর পরের খবর আগামীকাল সকাল 6টায়।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে বিকাশ মেহরোত্রা। मुख्य समाचार। भारत ने नेपाल के साथ सीमा संबंधी मुद्दों के समाधान में तीसरे पक्ष की भूमिका को खारिज किया। भारत ने नए आव्रजन नियमों की अधिसूचना जारी की है। 180 दिन तक के लिए आने वाले विदेशियों को देश में अपना प्रवास बढ़ाने के लिए वीजा की समय सीमा समाप्त होने से पहले पंजीकरण कराना जरूरी। भारत ने वायु से सतह पर मार करने वाली स्वदेशी मिसाइल रुद्रम 2 का सफल परीक्षण किया। यूक्रेन में रूसी हमलों में 21 लोग मारे गए और विश्व मौसम विज्ञान संगठन की चेतावनी है अल नीनो के कारण दुनिया भर में मौसम में हो सकते हैं असामान्य बदलाव। अब समाचार विस्तार से। भारत ने नेपाल के साथ सीमा विवाद सुलझाने में तीसरे पक्ष की किसी भी तरह की भूमिका को खारिज कर दिया है। कुछ दिन पहले नेपाल के प्रधानमंत्री बालेंद्र शाह ने काफी समय से लंबित विवाद को सुलझाने में चीन और ब्रिटेन के शामिल होने की मांग की थी। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने कहा कि सीमा मुद्दों के सभी पहलुओं को सुलझाने के लिए स्थापित द्विपक्षीय तंत्र मौजूद है।
2: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
1: श्री जायसवाल ने कहा कि भारत ने जम्मू कश्मीर के बारे में यूरोपीय संघ के संयुक्त वक्तव्य में अनुचित संदर्भों को भी खारिज कर दिया है।
2: वी कैटेगोरिकली रिजेक्ट।
3: भारत के आंतरिक मामलों पर

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি শুনবেন ববি ছায়াছবি থেকে, শিল্পী শৈলেন্দ্র সিং।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গানটি শুনবেন দ্বৈত কণ্ঠে শিল্পী লতা মঙ্গেশকর ও মুকেশ, ছায়াছবি শোর।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের দুটি গান শুনবেন দ্বৈতকণ্ঠে লতা মঙ্গেশকর ও কিশোর কুমার। প্রথম গানটি হীরা পান্না ছায়াছবি থেকে।

গানটি শুনলেন সাজান বিনা সুহাগন ছায়াছবি থেকে। এরপর আবার ফিরে আসছি লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে হীরা পান্না ছায়াছবি থেকে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের শিল্পী কুমার শানু, ছায়াছবি দিল ভিল প্যার ভেয়ার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনবেন মোহাম্মদ রফি ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে ছায়াছবি হামদোনো।

এই সঙ্গে শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আবহাওয়ার নৈশভঙ্গ অব্দি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে, কয়েকটি জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাপ ছিল ৯১%, সর্বনিম্ন ৫৭%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশভঙ্গ অব্দি।

এখন জানিয়ে দিচ্ছি, গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের বুধবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, ব্রয়লার মুরগির রোগ ও তার প্রতিকার, এ বিষয়ে বলবেন অধ্যাপক মৃত্যুঞ্জয় মণ্ডল। 6:40 আপনার স্বাস্থ্য, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, বলবেন ডক্টর বিশ্বজিৎ মজুমদার। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় নীলিমা সাঁতরা ও শৈলেন চক্রবর্তী। 7:45 রবীন্দ্রসঙ্গীত সুমন্ত বসুর কণ্ঠে। 8:00 জানা অজানা, পরিবেশের পাঁচ কথা, বলবেন মোহিত রায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নজরুল গীতি, শিল্পী সুচিত্রা ঘোষ। 8:20 কথিকা দু চাকার দুনিয়া, বলবেন জিয়া হক। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সান্তুর, শিল্পী সুদীপ কুমার ঘোষ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত। 11:00 যুববাণীর অনুষ্ঠান সৃষ্টি, উপস্থাপনায় সৌরভ দেবনাথ ও আঁখি মুখোপাধ্যায়। 12:00 আধুনিক গানে বনশ্রী সেনগুপ্ত। 12:15 লোকগীতি।

শিল্পী অরুণ দাস বাউল। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, পরে গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, শুনবেন ঘুরে দাঁড়ানোর কাহিনী, দৃষ্টিহীন মহিলার সাফল্যের কাহিনী। সুলেখা দাস মুর্মুর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গান, 1:45 মহিলা মহল, লাইভ অনুষ্ঠান অদ্বিতীয়া, উপস্থাপনায় সঞ্চিতা বটব্যাল, 2:05 বিজ্ঞাপন দাদা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, এবং 2:30 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ঐতিহ্য পাঁচালের সাক্ষাৎকার নিয়েছেন হৈমন্তী দে। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পীদের কণ্ঠে। পরে 6:15 সাঁওতালি অনুষ্ঠানে গোমস্তা প্রসাদ সোরেন, তাকে আমি যেমন দেখেছি, এ বিষয়ে শুনবেন সাঁওতালি ভাষায় একটি আলোচনা, অংশগ্রহণে কালেন্দ্রনাথ মান্ডি, অনল হেমব্রম ও সুতালাল সোরেন, শুনবেন দ্বিতীয় পর্ব। 6:38 কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, পরে কৃষি কথার আসর, থাকবে দুটি আলোচনা, প্রথমে বিজ্ঞানভিত্তিক বোরো ধানের চাষ, আলোচনায় অংশ নেবেন মাধবচন্দ্র ধারা ও সুব্রত চক্রবর্তী, পরের আলোচনা নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা, অংশগ্রহণে অমিয় দেবনাথ ও সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 নানা রঙের গান, 8:30 আইনি কথা, ভারতীয় উত্তরাধিকার সংক্রান্ত মামলা সমূহ, এ বিষয়ে আইনজীবী নন্দিতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, প্রযোজনা রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সান্তুর শিল্পী সুদীপ কুমার ঘোষ। 9:30 বাংলা গানের অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 গিটারে লঘুসঙ্গীতের সুর শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, 10:45 আধুনিক গানে সুচিত্রা ঘোষ, 11:00 লোকগীতি শিল্পী অরুণ দাস বাউল, এবং রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভজিৎ পাত্র। সঞ্চিত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধর সঙ্গীত, শুনবেন সেতার শিল্পী পণ্ডিত সরজিৎ সেন। 6:25 রবীন্দ্রসঙ্গীত সীমন্ত বসুর কণ্ঠে। 6:35 ধারাবাহিক রামচরিত মানস, শুনবেন 130তম পর্ব। 6:45 নজরুলগীতি শিল্পী বনশ্রী সেনগুপ্ত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতর্ষক চক্রবর্তী। 8:30 লঘুসঙ্গীতের সুরে গিটার শিল্পী দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। 8:45 লোকগীতি অপর্ণা সেনের কণ্ঠে। 9:10 রসধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 12:00 সুরভি, 12:20 ও 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, এবং 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শুভজিৎ পাত্র। সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমন্ত বসু। 5:20 উর্বশী, উপস্থাপনায় ভারতী দত্ত। 6:10 বার্তা, 6:30 গুলগুল সান, উপস্থাপনায় ভারতী দত্ত। 7:10 আধুনিক গানে বনশ্রী সেনগুপ্ত। 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা হরাইজেন। 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা। এই সঙ্গে শেষ হল 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর করিতে এখন সময় 12:08 হয়ে 11 সেকেন্ড। জয় হিন্দ।